0: chechen delpsil rangmi lamkar ngati lamtun uchi chamchin chi lamba
1: chechen delpsil rangmi lamkar ngati nyemu tamchin dor u che lapsin delpsil lamtun
2: ya sering ge san kana je tena chi wa kum dani kha par ge kan hen de so ni na nga chi shu wa ga rang chung kle yi shu chung chi de chep de chen dam de to tam ra chen ge dam de nian to ban gon chi che rang de chi gram da dan xian na ton ti ge wa kum de dam de de ji ge ta ne shu ni kha da le xian ge ji jin lu chen ge che ji ge ting dang dang chan bi mon de ning li xi wa yin te dong han de jia chi san kan na ba ge chun de lang de ren ge jiao xian de dang de ge da ting ren ni na ra chi sam cha dang do chen de jun hong yo na ran de te dong han de de ren ge dan xi ge nun de ge chi zhe wa la su na ji wa na ran de mo yin na wa zhe ni nga chun ne chen ta tong kang le kha par yong le ge sa xi 俺这连城大通跟个卡布隆正，特格登了就这个什么尼尔个什么的那个啥的，特格登了就这个什么尼尔个什么的正的呢？ 俺这城个三坑那就等了去玩，我们那连城通话个高这个登的，登个单西跟那个卡布隆的，俺这连城那边下去了。呀，我就在那个酒店没呢。 俺这连城大通跟个卡布隆的，俺这连城那边下去了。呀，我就在那个酒店没呢。俺这连城大通跟个卡布隆的，俺这连城那边下去了。呀，我就在那个酒店没呢。
3: ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁྱི དང ར སྲོག ཁ ཁྱི ཕྱད མམ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གས tūsū tēlā tūsū yāpū sī na tēnī rōrōng kū lēkā tēgō shū tēlā rē tēnī tī kā tēlā rōrōng kū tēsū kū dēngjā tōng chūn tōng kū dēchī pāñjū kū yōng kū chā tōng tē rōng shū kē rōrōng kū tōlā tūndī tē chā tōng tē mēn tō sī tēnī kā nē sīrīn tēlā rē tē yīndu jāchī kālwā nāng bī ngē pār tē tā tēn kā kū tūndā yīng hā sī tē tā tōnī sīn sāng tēlī kū tū tsē lā tā tēnī kā yō jī tē kō chī tē ngē pār tē dendri nyintu pa ku kuen tam tu dendri tunso ku tenpi chenri wana ti nanda te deni tutu namba kento ti sen la yo pa siya teni dozab ji nyinka la zob tende ti san dena teni ron ron ke matu teni panka yo la mari
2: ya ding
3: teni te menzi te chere dena tenka tena na tutsi ta yuwa gu noni ta hachion namshi tuombo te ti namshi tuwa la njili ki tende ki tutsi remo
2: ya ri
3: tanda rindu du nga du te da nyingka nyinga kagi nangshi ga te trotung ten jiwa hachung ka che li ki tanda ki tutsiri
2: neri
3: tanda dandwa ka tutsiri ka nani ta chisigro koron di nirmdri ka toni cha yona chi kalwa ka mi ka tonci ka toni chi tata ka tutsiri na nana chi mupa te hachung thak zawa tong tuji mongba
2: tani
3: nangshi yon tere katsun sachan dana na yina ko chi deta ngonchi tona chachi chi mungbu tanda ki tutsenda rindu tani tanda rindu tu tani ngadu te ta nyingkar yon na nyinggong tani ki paga yon di namshi ki trotung ki tunin jiwa hachung cheji tanda ki tutsega nani yon kagi tutsega te jichin tela ten tani yon rindu ki tunin chi me tsuki njunju ki tanda wala re lare ta dang yanu talala mūpa mēnā yōng, tī yōng yāng, tī dāng tī tsūnō lō gī tsātā yōng mūpa tāy dēzhī nā rā tī lō jā tī lōng kō tī yōsī tōmbō gā nō nī mūpa gā nō rā nzī sā nā yōng mē kī tōng tsē tī yā kā nī mūpa mē sā tō mūpa yō sā nī mūndā tī yōng dō sū nī lōng kō yōng bā tī mārī jī rā rā yōng nā jānām gā nō nī nyā tōng yāng bā gā rā dō tōng yōng nā gō tsū kā tā nō lō sū lā sū bā lā wā nī pā ndō tsū nō tsī gā nō tū sō yōng mārī bā tē tā wā gā nī tsī gō nī yōng rāndā gā nī tsī sō njī tē tā wā gā nē tsī tē tā tā kī tū tsī ngā nē tē tā tā jī yōng tā wā
2: yōng
3: lā wā tāndrī gā nē tsī rī tāndrī yīn tū tū yī tē mandrā wā tōng tēng tē nē yōng kā lā wā tāng jī gā tū yī gā njī wā nāng jīn tā yōng jīn tāndrī gā tō nē tō zub tē jī tā yā kā chēn tā tē sō nā gīng kā yōng tē nōng jīn tō gīng kā chēn tā tē sō nā tēng kā yōng tē nōng jī sō nē nā yōng jī tū tsī gā nāng tā tsī yīn tē che che ni me ki tong che re nye ni ta sato ka cha cha de jitong yon na lenpa re de jitong yon na mpa tre de jitong yon na chi langka la ta senchi so cha mong ji ta wu ni si mnda wu ku ongi tu tse tong ten de ni tani kalwa rong rong ka ta di long ko te kalwa tse jitong na yon na ha chung ku zo chenpo re
2: nye ting
3: tani de che re zi du ta chi long ko rong ten ki tong da yon na ཁྱི ཕྱད མམ yōna nāngshī hachū tōngbī kāsā yōng kōlō tē rī lāwā
2: tē
3: tāw gā yōng dī kōlō lā yōng yākā gā kōlō tōng gīngkā gā kōlō tā tōndī yōng kōrō yōng yōwān duwa tōsō tām jī gī tōnā yōng kālā wā gā ngī pār tā jī tū gī jōwā tōng tēnī rōng rōng lōng kō gā tā tēl nām tōng tēnī lōng kō gā kōlō tā nī lōng kō yēn bā gā lā chā tsōng yōng mā tē jī tū jī gā nōndā rōng rōng gā lōng kō tē lā jī chase gujiru koru treji matu paga ta yagi tuche ga namba cheche di sonde baya na yon tige yon dandri ki toni teta denja ki toni ta ngemi ki teta uchi ngi ze gujira
2: nari
3: dandri ka nons yoba ta dandri kirendu dani tonka tela ta tatanda yana nguchu roma tamshin da yana yanu te yene ta yanu te njok dren yon lo da yon lungu tsu liki tanda ki tutsu zi giremu
2: riri
3: yon te la ten dene yon ndam jalan guno na ta chi roma mong chiwa te pachi rong roka na yojiri yanu gawla chi pachi rong rong payi la son na yon lungu tsu liki tutsu la rong rong chi lo da nona लोगो तो लोटा ते पाची ता ता टोंची के नॉन लड़ी दो यों लंका ने मैं तो दरना यों ची चेसे के जोनों को नॉन लोंग को जैसा चेमो न रोआ तं तने खलो आगे ताता के नॉन शिक्न जो आता है मासो ना यों लंका ने निश्चित ना मंडा मैं उन पे गिने पायो ले मरे ते के गिते दें जो के देशी तो सेला गिने पासे देन तने यों यू तो सो तांचे दाना लोटा के नॉन दें जो सी ची ওটা নিয়ে লোটা নন দেঞ্জো থেনসা তনি গাপা মতান চিগ নেয়া না সেন তারো নক তেনদো তেনদো সংসং জি মে পায়ো রোনো চিচেল দো দিও হাজো গ দেঞ্জো গংগো নে রোনো গ চেনলা চি থেন তুজ তা তেনদে চি তেনি নরো রোনো গ নিচেন দে কুরতাং গো গটা সে কাগ সু পেঙ্গো ইয়াতি গ নিমা থিয়া গোমা কুর তা কুনু নিচে তেঞ্জো জুলি গ তুচি তে মাতু পাদ পার তেনি তা চি Rorong rono konshat se de paton den chun so la tso so ma ji parorong to zo ma ji pa che su te che tan den ge ten ching no la ko so na ha chung go chung ka chen bo to phang ka chen bo
4: ding ma
3: chen bo ra wo ta tso tan chi gi to ni to ma yo ma ge song shi ya bu zi te tan ro ji ten re na ha chung go tso chen bo che to ge tan den chun so de la tso so ti gu li ge jin chen tong ti ti ti de na ke pin ti rorong ja ge ja ha ko ji ro tan de rorong ten da ma tu chen ba che yo ma ma Tani dendu tsusun, dendu ki dendam te la tsusun tsai dena dendu nyingtu paka dafu te cheto pechi tong. Dendu tsusun te la tsusun maa tse ya, tani chese kuru koro rono konfiat se toto

0: 咱们这个病快用送钱的干嘛我钱
1: 切等啊有新困难点病就可以这个钱
0: 啊能中咱们的点击
1: 啊忙出的和电路们跟个是能看到这笔没多钱不
0: 我们先进的根据黑的不能批笔年做了人物
1: 啊能中咱们的点击
2: 在这边年困住不难吧切磋的问呢当地啊郎中咱们人生级别的成能我才去南的中华他回来家这些比咱们给事这边中中能是比那种东汉没比给正西下巴这个说西巴门特的同济人比切磋第二三本这个事实
3: 阿拉达郎英这个大成功的方当路个ka jabla gurma tamji ke disney tangi arab sik ke milola ka tenra star point mi chapajinta kolona kostup ke mambata nyul pokpajinta khsavr chiri ngari arab sik ke nang chui khasongzi ngari nabgora shangu sugni Shirti met per tenereta tag lala satanzi. Ngari vzong. Rzong rinzin layo. Shantin tachung. Aftanda. Arjakun tarasuko. Hun shiamtili. Titani. Tachin tamchi kogan namantunra. Drosag lamanir per tamchi tagasali. Ngor gurna tamchi gungokra. Amag avdanjaragizuko. Chefsha shtumat tajiri Shiyarju mig shakpaatar ta chir songzik Yang nabzong ga Shiyankur ardebchik ta shkori daun oga Ana chargul ka khugtani Gangra chotik ka khomag Chachwar ngao ti Jail ghani samzikir ghan chikar jalo Shiyamag thamchi ko khirmi tangi Gangra chotik ka khomag Handru sundru mela dao ka Tani rzongo ta shi matba. Shugzi ta ni porchi kunushkawa. Kongkonga homog nishton tsamga nani. Shtonkho na jepsin sladjira. Huardin gajandu nigaga. Rzongo te toni ngombi limbili tanzi. Galamaka hukanyam zani. Shianga glombo chongla hitibira. Ardipo chakmi nigayang. ওয়ারকঙ্গ দানি নিয়েশক তাংজি কালামক থামচিকু খোজুঙ্গ নানি শিরা তুন্দি নমক সামনুরা নিয়ামত নিয়েছি তো চেচে তোনরা নিয়ামচি তো খানবক খাতি ছোগয়ং ঠগম গাইনি রিগ কোরি খচেগ জং খানু তখশারি ঠোলক থামচিকু রজং জং দাওনো খচেগ জং কোরি দাওনো গলামক ছোগ মনতত কামং ঠিক জাই Shiyog jayga ghalam ghar jiyat suri rin tsoyu gwa tangi khasong zi. Harayang khirmi mungo tang zi. Ndi shkabdi khargo ga. Njansi ghayachak kongun di. Palung kirn zab zi. Kargo te lan khasam jablo te ga rgo ta khtori. Rgo song niyog jita jayu gwa tangi. Omba ga khontayang di na an chong di. Khokong zong war no ga. Қамығыма сымтор жарығызы, пазір көу қаш